এওরেন দেন উয়ে তিমাম্যাং এদেনি এইং কেউ মশাই তিমাম্যাংগে হিতং হাম জহমাশে আদি কালেগ ফান বিদাড়ুই তেদেকান তিমাম্যান্নং এঙ্গুমাশে আদি একামগে মচ্চং হেকুয়া মিহঙ্গে তেরেং তিমাম্যাং গুমাশে।

0: আল্লাহ ওয়াহী করিবি হামাকাশরম তিমান রাসকালাং তিবা মিহুনন এ দোলাঙ্গু বাওয়া লব্বা হুসিমে ফাহে ইয়ফহ তিবা মিহুঙ্গে তেরেং খাফির উজ্জমিহা দন্নাশ ফাহে হামাকাশরম আলম তৌগে তেরেং এককবস তিমান রাসকালাং নুদেব্বা আযাবে এমিহ কদ্দেব্বা হুসিমে
1: ওয়া

হামদু হরি উড়ুতাকায় বিং হাত দেওয়া আন্দির খামাই আলিখান দেব্য আল্লাহ হাসে দেম বেস খা ফের মি হুং এওরেঙ্গে বের রসকলাঙ্গে আয় এহেন থাকে চা হামা হামাকো শারিক উপরে দে।

এমি হেগে কি বেং এ আজাব দুরু কুরাবা ফাওয়া মিহা দন্না আসে ফাহে হামা কাশাবারুং এমি হাকং এখলাং রাহমেল লাভাফি আদি বায়াম বেগম্বা নসিব লিবমকি এই

0: দাউলত কেকে কি মুসসা তা কুন দেবা খিদমত তাকা মালুমাত সাফ করমন ফেশিগিন অনলাইন খিদমত তা ফাসিয়া কামা কি হোদেনি গুইতা কামা বেহে ইদারা তো গেহি তির কামা কি সাফ কো অলম ফিলওয়া দেনি ফাহি খিদমে মি প্রোগ্রাম
1: কোমে গুরাসপতি দোহে গে মেন্দুর দে জাহার স্টুডিও এ ওয়াগুতুম রিপিট হুকুর দোগরে দিহে জাহার
2: হামা একানি দিবেহি রাজ্যে গ্যাড
3: Fire the man.

আমালটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়া ইয়াং আঙ্গওয়া ফাওয়ানি আলুকান তাহুকা ইখলাস তেরুমা উম্মতং ইখলাস তেরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি কুরাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তেরকামায় কুগা আলুকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلیک فانو ویدال واشف اکلان کی بیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہما اکن ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کر وافاوے فاعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলাগ কিবায় আলুকান কুরাবা শেফ ইনসানা গে বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহেদ মং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহুগে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা বদল কুরাং এতে মিহা ইখলাস তের কামায়কো হেও আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنی یکی تیبا میہن کرے کھومے میہن کنما ویس اللہ بدل کرمان امید کرنی نما ہیو عمل کرمتی دمیہن نوش کمیو ادی اللہ نگلکن کرمگا این افس فراتکا شریک نکراہوش کمیو

0: রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করেবি বড় তিফাফত হোক তেরিয়েং ফাফাই কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়া ইচ্ছে হুরমেতেরি কুরেগেম ওয়া ইচ্ছে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাকুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাকুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেওমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনুকুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড় তিফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে
1: হিদায়াতুগে মগুদা।

মেহারগড়ি রেগান্ড অসিদ্জাহি আডু সমন্থে গেন্দবানি দিবেহি রাজ্যেগাড়ু নগলগণ মে কুরিয়াদানি দুনিয়েগে কালি মি প্রোগ্রাম আয়কো মি প্রোগ্রাম কি পিএসএম নিউজ তৈয়ার কো ফাওয়া প্রোগ্রামে